6 মিটার, ইয়ানি 873 কিলোহার্টজ, ডিআরএম 864 কিলোহার্টজ, এফএম ব্যান্ড 100.8 মেগাহার্টজ, 100.9 মেগাহার্টজ তে ডিটিএইচ দি আকাশবাণী পাঞ্জাব সেবা দা এই জলন্ধর কেন্দ্র হে। শাম দে 6:30 বাজ রহে হে, হুন পেশ হে দেহাতি প্রোগ্রাম।